করলাম। ওলে তাঙ্গান তাঙ্গান হালোবা ইয়াং তা পর্না উসাই। লিহাতলা সেজারা ইয়াং কিনি মেনাঙ্গিস দি পেনজুরু, মেলিহাত সিকিতন মোডেন মেনজুয়াল কুঞ্চি কোতা, ইন্টেগ্রিটি হানচুর মেনজাদি ডেবু ইয়াং তেরবাং মেনডেরু, হানিয়া কেরানা পাংকাত দান সিলাও হিলাওয়ান পরমা।